0: পানি কাম্মা শক্ত ভয় পরা সরিছে ভন্দে ভয় নে তাই পানে ইহে না থাকে আইলে কুকর্ম গর্দা মলাই হুন জান্ছ শর্মা
1: নারীহরুলে রোকুন হারে কে গরি

পাখির কাছে তিমলাই দুর্দাই দিনে গাইতা মেরো ঠানা রে কঠাই বাড়ি।

কোকিলা নব নাও হই ধমিল গরম সবলে সল্লা অনি কুরা মিলা নব নাও হই ধমিল সকারি মাথি বিশ্বাস গরম সাথি পালন গরম নিয়ম কো হাম্রাই ছর ছিমেক পুর্যাও সবলে বিবেক পালন গরম নিয়ম কো দুখ কোনি সাথি সুখ কোনি সাথি